পানি কে গান ভাবেন তো পাবাস ফের করতে এসতো দেখা কো হালা দেখুন ভাইও সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দ ছাই নান উতাপতি বিষ্টা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই বিষ্টা রাজা গান্ধারি পানি জি সুরহরণ ভাই বসিও উতাপতি চাই অর্জুন ফরকে আর কে ভনা লাগু ভাই রাজা ইজি ইজি শিটলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাই না ইয়ারামা হরি দৈব কাঠৈবরি নারায়ণ।

0: কিছু বর মেরাগ মানু পর্দই না ডর ভর সদবাদ গরিন রানী শকুন্তলালে নমান সংকাতিনি দুর্হুনালে তিনরে ভগত রানীর পুত্র ইহুন
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণ মা ভক্তি ধর্ম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুল কো আচার পালং সদা ভন্ছন জন মনুলাই সূতক মরে কালাই জুঠো ভনি জুঠো সূতক শাস্ত্র কা নিয়মলে হো বার্নু পর্নে পনি গর্বা স্রবা ভয়ে তুহে উনি সময়না সম্ম আমা কন যতি মাস উত্তি রোজ নছুনো আশোচ বার্নু ভন পৈলা পুত্র ভয়ে তা বিশ দিনমা ছোরি ভয়ে তিসমা সুৎকেরি কন কার্য গর্ন অধিকার দেখিন্ছ শাস্ত্রাদিমা আমা সৌতিনে মাতুলে যব সচৈল অস্নান গর্ছন অনি ছোয়ে দোষ হুদৈন নাল রহদই সুৎকেরিলাই পনি নান্দী শ্রাদ্ধ র জাত কর্ম গর্নু দানাদি হেরু দিনু নাল ছেদনকো সসোর ঘড়িকো অবধি বিচারি লিনু কর্মই মাত্র নগর্নু সূতক বিষয়ে পর্দৈন ছান্নু অরু মালা চন্দন ঢোগ ভেটি কপড়া খানে পিনে চিজহরু ছৈটৌকা দিন পূজনাদি শিশুকো নিম্তো এটি সমজমা দোষী কই হুঁদৈন ব্রাহ্মণ পিতা আলিনে দিনে ধর্মমা পুস্তা সাত সাত শ্রাব গরি ও একাইশ পুস্তা পক পয়লা সাত সপিঞ্জি ভাই বুঝনু দোসরো সমান ও দক তেসরো সাত সগোত্রী জানু সবমা তিন দিন একই দিন জুঠো সূতক বার্নু এই ক্রমলে রাম রাম অরুমা ভন
2: অরে এই থিও তো কহাঁ সরে যা আজকাল
3: রমা কে একলে একলে বলদে হিঁড়ি রয়ে গেছে
2: কে হুনুনি অবি মা প্লাঞ্চো বেকরি এতেই থিও জস্তো লাগছ তর কহি দেখ দিন অন্তই সরেছ কি ক্যা হো
3: हो नि रामा चरीघ्याङमा रहेको महापलाञ्चोक बेकरी त अहिले काठमाडौँ जाने बाटो सामुदायिक अस्पतालको अगाडिपट्टि सरेको छ नि
2: ए मलाई त थाहै थिएन जानकारीको लागि धन्यवाद है तिमीलाई
3: हजुर हाम्रा विशेषताहरू केक पप पाउरोटी बम लगायत बेकरीको सम्पूर्ण सामानहरू सुपथ मूल्यमा पाउनुको साथै अर्जेन्ट बर्थडे केक 15 मिनटमा तयार पारिन्छ
2: प्रोपाइटर भोला कुमार श्रेष्ठ 98-43-21-43-68 बलराम कर्मचार्य 98-44-13-83-14 मा प्लानचोक बेकरी सामुदायिक अस्पताल

জ্বালা, নির্মল দেখি প্রভু প্রসন্ন অনুভব লাগো রসারাই আশা। কেই জল পানি পান করি সকল বন এতে জগন্নাথ,